0: এবার ভালো হয়েছে, এবার ক্রিমি হয়েছে বিষয়টা, কিন্তু হয়েছে কি হ্যাঁ জমছে তাড়াতাড়ি হয়েছে এই ফাইনালে। সমস্যা কি জানো, আমরা তো শুধু তিনবার টাইম করতেছি না, তার কারণে রাস্তা দুম দুম ঢালতেছি এত বড় দলা দলা করে, ওইটা হচ্ছে যে ওই বিষয়ে হচ্ছে না, মানে অনেক সময় নিছে, মিত বলতেছে যে এত সময় নেওয়া যাবে না, কিন্তু বুঝাবো ভেতরে যে ভিতরে যে দলা যে দলা দলা দলা হয়ে আছে এটা যে ইয়ে হচ্ছে না, শুনতেছে না
1: পাতলা বানাইছে,
0: পুরো দলা হয়ে গেছে, গা একটু পাতল হয়ে যাইতো।

ছবি তুলে সেলিব্রিটি আপনার জন্য পাগল তাড়াতাড়ি আপনাকে অ্যাড করে নিতে হবে, বুঝতে পারতেছি। হ্যাঁ, আপনার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যেতে হবে তাড়াতাড়ি ভালো ভালো ছবি পাওয়ার জন্য।

ভালো ছবি তুলে সেলিব্রিটিজ আপনার জন্য পাগল তাড়াতাড়ি আপনাকে অ্যাড করে নিতে হবে, বুঝতে পারতেছি। হ্যাঁ, আপনার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যেতে হবে তাড়াতাড়ি ভালো ভালো ছবি পাওয়ার জন্য।